আজ মঙ্গলবার, 27 শ্রাবণ 1948 শকাব্দ, 18 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 32 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় সকাল 5:15 হয়ে 56 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:04 হয়ে 44 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 18 সেকেন্ড।

অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। শুরুতেই জানিয়ে দেব আজ সারাদিন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনে একটু পরেই শুনবেন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত, 6:35 রামচরিত মানুষ আজ শুনবেন 206তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী অজিত গোস্বামী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মনীষা চক্রবর্তী, 8:30 নজরুল গীতি শিল্পী কণিকা মজুমদার, 8:45 বাংলা আধুনিক গান শিল্পী শ্যামাপ্রসাদ দাস, 9:10 রাসধারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদাফ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শ্রীধারা গুপ্তর কণ্ঠে, বিকেল 5:10 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান, 7:10 বাংলা আধুনিক গান শিল্পী কণিকা মজুমদার, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে সিতার শুনবেন সেতার শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত, রাগ টোরি ও পরে আহির।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে টোরি ও পরে আহির ভৈরব রাগে সেতার শুনলেন, বাজিয়েছেন পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত, রবীন্দ্রসঙ্গীত শিল্পী

দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শ্রীধারা গুপ্ত, আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, এখন রামচরিত মানস, আজ শুনবেন 206তম পর্ব।

শুনলেন রামচরিত মানস, আজ শুনলেন 206তম পর্ব। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী অজিত গোস্বামী। ভক্তিগীতি শুনুন অজিত গোস্বামীর কণ্ঠে।

দুখানি ভক্তি গীতি শুনলেন অজিত গোস্বামীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টসে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী।

জানো বন্ধু, মাঝে মাঝে খুব লিখতে ইচ্ছা করে, অক্ষরগুলো আঙুল দিয়ে তৈরি করতে ইচ্ছা করে, সাদা পাতায় বা কখনো রুল টানা পৃষ্ঠায়। লিখতে গিয়ে ভুল হলে এক টানে সেই লেখা কেটে নতুন শব্দ আঁকতে ইচ্ছা করে। নীল কালো সবুজ কলমের টানে তৈরি করতে ইচ্ছে হয় একটা পুরো গল্প, বা চিঠি লিখতে ইচ্ছা করে ভালোবাসার মানুষটাকে। হ্যাঁ, নিজের হাতে লিখতে ইচ্ছা করে। কিন্তু এই ডিজিটাল ভারতে কি আমার সেই ইচ্ছা আর পূরণ হবে? আচ্ছা, তুমি কি আমাকে ব্যাকডেটেড বলবে? বলবে না তো, যে কোথায় যুগ তরতর করে এগোচ্ছে আর আমি কি না তাকে টেনে পিছিয়ে নিয়ে যেতে চাইছি? বলতেই পারো। আসলে যখন লেখালেখি জগতের সঙ্গে পরিচয় হয়, ততদিনে ধীরে ধীরে সাদা পাতায় নতুন একটানা গল্প লেখার অভ্যাস গল্প হওয়ার পথে পা বাড়িয়ে ফেলেছে। আমাদের সকলের সুবিধার জন্য মোবাইল, ট্যাব, কম্পিউটার বা ল্যাপটপে হয়ে গিয়েছে আমাদের অন্যতম বন্ধু, শুরু হয়ে গিয়েছে আমাদের অক্ষর টাইপ করার চল। যখন প্রথম মুঠোফোন হাতে পেলাম, টাইপিং করতে শুরু করলাম, তখন একটা অভিজ্ঞতা আমাদের সকলের হয়েছে, অনেকটা সাঁতার না জেনে সুইমিং পুলে নামার উপক্রম। যদি দেশের বাইরে একটু চোখ রাখি, তাহলে দেখব যে ছোট বাচ্চাকে অনেক সময় ছেড়ে দেওয়া হয় সুইমিং পুলে, আর চেষ্টা করতে করতে নিজেই সে শিখে নেয় সাঁতারের কৌশল। আমাদের টাইপিংয়ের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল। তখন ক্লাস ইলেভেন, সবে মাধ্যমিক দিয়েছি, হাতে একটা নতুন ফোন, টাইপিং করছি বন্ধুদের সঙ্গে, তালিকায় রয়েছে সেই বিশেষ বন্ধু। মাঝে মাঝে বানান ভুল হচ্ছে বটে, কিন্তু চেষ্টা চলছে। আসলে লোক মুখে তারিফ শুনে এসেছি নিজের হাতের লেখার, সুনাম ছিল বলে কত স্টাডি নোট কপি করার দায়ভার আমার উপর থাকতো, আর সেই আমি কিনা এখন শুধু ল্যাপটপ আর ফোনে টাইপ করতে ব্যস্ত থাকি। শেষে এখন কিনা যে কালি কলমকে জীবন থেকে ডিলিট করে দিয়ে

হাতে তুলে নিয়েছি কিপ্যাড আর মাউস। আচ্ছা, আজকের এই সকালটা যদি এইরকম একটা বিষয় নিয়ে গল্প করি তাহলে কেমন হবে? এই মনে করো যে হাতে লেখা প্রেমপত্র, আর তার সঙ্গে রইল আজকের দিনের হোয়াটসঅ্যাপ টেক্সট, কেমন হবে? ভালোই লাগবে নিশ্চয়ই তোমার। তাই এই নিয়েই আজকে গল্প করব। তার আগে শুনে নেব একটা গান। এই দেখেছো, তোমার সাথে গল্প শুরু করে দিয়েছি অথচ নিজের পরিচয়টাই দিইনি। আজকে যুববাণীর সুপ্রভাতের অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার অনিয়ার বন্ধু আমি মনীষা। তাই আগে একটা ঝটপট গান শুনে নি, তারপরে নয় এই ব্যাপারে কথা বলবো। দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

গল্পটা বলছিলাম তোমাকে, সেই বিদেশে যে বাচ্চাটির কথা তোমাকে বলছিলাম, সেই বাচ্চাটি চেষ্টা করতে করতে জলে হাত পা চালানো শিখে গিয়েছে। অবশেষে বুঝে গিয়েছে যে পারে বসে থাকলে কিছু এগোবে না, কষ্ট করে হলেও শিখতে হবে। অতএব আমরাও শিখে গেলাম টাইপিং, জড়তা নিয়েই হাত চালাতে থাকলাম। মনে আসা গল্পের গতিবেগের সঙ্গে পেরে উঠত না আঙুলের স্পিড, রাগ হতো। দেখতাম এক কোণে পড়ে থাকা অভিমানী কলম আর কাগজ আমার দিকে তাকিয়ে, তাদের দিকে করুণ চোখে তাকিয়ে আবারও হাতে তুলে নিতে হলো কিপ্যাড। এত দ্রুত গতিতে এগিয়ে চলার সঙ্গে সঙ্গেই হারিয়ে গিয়েছে স্কুলের ক্লাস ইলেভেনের ইকোনমিক্স ক্লাসের থার্ড বেঞ্চে বসে থাকা নীল সালোয়ার কামিজের মেয়েটির ব্যাগে লুকিয়ে রেখে দেওয়া রোগা টিংটিংয়ে হলুদ পাঞ্জাবি পরা কেমিস্ট্রির ছেলেটির লেখা তিন শব্দের প্রথম চিরকুট, কিংবা বই ধার নেওয়ার ছলে বইয়ের 143 নম্বর পাতায় যত্ন করে গুজে দেওয়া প্রথম প্রেমপত্র। এখন এক সেকেন্ডে মনের ভাব প্রকাশের পথে আসে না কোনো জড়তা। মোবাইল স্ক্রিনে টপাটপ মনের কথা লিখে ভালোবাসার মানুষটার কাছে পৌঁছে দেওয়া যায়। পার হতে হয় না কয়েকশো কিলোমিটার রাস্তা, যেতে হয় না ডাকঘর পর্যন্ত, অনেক সহজ হয়ে গিয়েছে সবকিছু। সম্পর্কের দূরত্বগুলো কাছাকাছি চলে এসেছে, অথবা হয়তো অনেক দূরে চলে গিয়েছে বেশি কাছে আসতে গিয়ে, কিন্তু কাজের ক্ষেত্রেই বেশ সুবিধাই হয়েছে তা বলাই বাহুল্য। নতুন করে লিখতে হয় না আর, সেভ করে রাখা কপি এডিট করে নেওয়া খুব সহজ, তারপর তা জলদি পাঠিয়ে দেওয়া যায় নির্দিষ্ট জায়গায়। এর পরের পর্বে সম্পাদনা বা প্রকাশনার কাজেও নতুন করে টাইপ করার দরকার পড়ে না, প্রাপ্ত ওয়ার্ড ফাইলেই ছুরি কাজে চালানো যায়। সময় আর পরিশ্রমের বিস্তর সাশ্রয় হয়, কিন্তু কলম আর খাতাটা এখনো আমাদের দিকেই হয়তো অভিমান করে তাকিয়ে থাকে। দেখো, এই বিষয়ে আমাদের তো খুব একটা কিছু করার নেই বন্ধু, আমাদেরকে ও যুগের হাওয়াতেই চলতে হবে, যুগের তালে পা মেলাতে হবে। কিন্তু আজকের এই সকালে মন খারাপ একদম করব না, তার চেয়ে বরং আজকে একটা সুন্দর গান শুনে নি। এবারে শ্রেয়া ঘোষালের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা, শুনতে থাকো।

আজকে সকালে নয় প্রেম নিয়ে, মনের অনুভূতি নিয়ে, ভালোবাসা নিয়ে, চিঠি নিয়ে কথা বলবো, কিন্তু আজকের দিনে ইতিহাসের পাতায় অনেক ঘটনাও ঘটেছে বন্ধু। এবারে সেই সম্পর্কে একটু শুনে নেবো।

1794 সালের আজকের দিনে ইংরেজ সাংবাদিক এবং ঐতিহাসিক জন ক্লার্ক মার্সম্যান জন্মগ্রহণ করেন। শ্রীরামপুর ত্রয়ীর অন্যতম জোশুয়া মার্সম্যান তার বাবা। 1900 সালের আজকের দিনে ভারতীয় কূটনৈতিক এবং রাজনীতিবিদ বিজয়লক্ষ্মী পণ্ডিত জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জওহরলাল নেহরুর বোন। 1898 সালের আজকের দিনে শিক্ষক, সংস্কারক, শিক্ষা সংগঠক এবং বাঙালি সমাজ সংস্কারক রামতনু লাহিড়ি প্রয়াত হন। 1945 সালের আজকের দিনে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী সরলা দেবী চৌধুরানী প্রয়াত হন। 1980 সালের আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত গায়ক এবং শিক্ষক দেবব্রত বিশ্বাস প্রয়াত হন। তিনি অনুরাগী মহলে জর্জ বিশ্বাস বা জর্জ দা নামেই সমধিক পরিচিত ছিলেন।

আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী কী ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তোমাকে বললাম বন্ধু, কিন্তু আরও একটা গান শুনতে ইচ্ছা করছে না? জানি আরও একটা গান শুনতে ইচ্ছা করছে, তাই এবারে শচীন দেব বর্মনের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

তুমি শুধু তুমি, হ্যাঁ তোমাকেই যে গল্পটা আমি শোনাচ্ছিলাম। নীল আলোর পর্দা আর হলদে কাগজের গন্ধের মাঝখানের ব্যবধানটা আসলে কতটুকুর, সময়ের নাকি কেবল অনুভূতি প্রকাশের? তনুকা যখন কাঠের পুরানো আলমারির একদম ওপরের তাকটা পরিষ্কার করছে, তখন সে ভাবেও নি যে একটা চার চৌকো প্লাস্টিকের বক্সের নিচে এভাবে অতীত জমে থাকবে। ধুলোর আস্তরণ জমে থাকা একটা লাল ডায়েরি, ডায়েরির বাঁধাই আলগা হয়ে গেছে, পাতাগুলো শুকিয়ে কাঠের মতো শক্ত। সেটা হাতে নিতেই ডায়েরির মাঝখান থেকে খসে পড়ল একটা ভাঁজ করা কাগজ, হলদে হয়ে যাওয়া পোস্টাল প্যাডের পাতা, তাতে ফাউন্টেন পেনের নীল কালিতে লেখা কিছু শব্দ, কালির দুয়েক জায়গায় জল লেগে সামান্য লিপে গেছে। আজ আর মনে নেই সেই দশ বছর আগে বর্ষার জলের ফোঁটা ছিল নাকি অন্য কিছুর। সেই চিঠিতে লেখা, তনু, আজকে অনেকক্ষণ ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। মুখোমুখি বলতে গেলে গলা শুকিয়ে আসে, শব্দগুলো কেমন যেন হারিয়ে যায়, তাই এই পাতায় লিখে রাখছি। তুমি কি কাল বিকালে লেকের ধারের সেই পুরনো বটতলায় একবার আসবে? বেশি কিছু বলবো না, শুধু কয়েকটা না বলা কথা শান্ত হয়ে শোনাবো তোমাকে। যদি না আসো তাও বুঝব, কিন্তু যদি আসো তবে আমার জীবনের সবটুকু গল্প নতুন করে শুরু করব। ইতি আকাশ। আমাদের এই অচেনা পৃথিবীর মাঝে এমন চেনা গল্প লুকিয়ে আছে পরতে পরতে। কোনো কোনো সময় আমরা এরকম ঘটনা গল্পের বইতে পেয়েছি, কিন্তু আমাদের বাস্তব জীবনে এমন ঘটনা অনেক কমই ঘটেছে। পুনরাবৃত্তির কথা নাই বা বললাম। এবারে গল্পে ফিরি। চলো, চিঠিটার দিকে তাকিয়ে তনুকা এক দীর্ঘশ্বাস ফেলল। দশ বছর দেখতে দেখতে জীবনের কতগুলো বছর, কতগুলো দিন যে কেটে গেছে। সেই বিকেলে তনুকা যেতে পারেনি, যাওয়া সম্ভবই ছিল না, পরিবার, সামাজিক বাধ্যবাধকতা আর এক গাদা অসমাপ্ত দায়িত্বের বেড়াজালে সেদিন তনুকার ইচ্ছেগুলো বন্দী হয়ে গিয়েছিল। তবে আকাশের উত্তর না পাওয়ার সেই নিরবতাও একসময়ের স্রোতে হারিয়ে গিয়েছিল।

তারপর জীবন তার নিজের ছন্দে চলেছে, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, কর্পোরেট চাকরির ইঁদুর দৌড়, আর এখন থিতু হওয়া এক পরিচিত শহরের ফ্ল্যাটে। ঠিক সেই মুহূর্তেই টেবিলের ওপরে রাখা তনুকার স্মার্টফোনটা বেজে উঠল, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন এলো। এরপর কি হলো, এরপর ঠিক কি হলো সেটা একটা গানের পরেই শুনি। এবারে তোমার জন্য থাকছে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এর কণ্ঠে একটা সুন্দর গান।

আমি তো তোমার সঙ্গে গল্প করবই, কিন্তু যুববাণীর বন্ধুরাও তো তোমাদের কিছু বলতে চায় নাকি? তাহলে সেটা আগে ঝট করে শুনে নিই।

0: থেকে বদলাই আমরাও।
1: অথচ একটা টানের সুতো মনের খুঁটিতে বাধা থাকে জন্মে, সে টান শহরের কোলাহল ছাড়িয়ে গায়ের মাটির দাওয়া অবধি বিস্তৃত।
0: ধান ভরা মাঠ, জলে ভাসা কলমি, গরম ভাত আর নরম ঘাসের গন্ধ, সবটুকু জুড়ে কি এক মায়া, কি এক টান। সে টান আমাদের নিয়ে যায় শিকড়ের দিকে, ধীরে ধীরে চেনায় স্বপ্নের।

তনুকা বাহা দিয়ে ধুলুমাখা চিঠিটা ধরে রেখেই ডান হাতে ফোনটা তুলে নিল। স্ক্রিনে ভেসে উঠেছে একটা নোটিফিকেশন। ওপরের নামটা দেখে তনুকার বুকটা সামান্য ছ্যাঁত করে উঠল। আকাশ, 10 বছর পর। চ্যাটবক্সটা খুলতেই একটা টেক্সট ভেসে এলো। হ্যালো তনু, জানি অনেক বছর কোনো যোগাযোগ নেই। আজ হুট করে অনেকদিন পর পুরনো শহরের লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সেই বটগাছটার দিকে চোখ পড়তে তোমার কথা খুব মনে পড়ল। আশা করি ভালো আছো। তনুকা নিঃশব্দে দুটো ভিন্ন মাধ্যমের দিকে তাকিয়ে রইল। বাঁ হাতে 10 বছর আগে শুকনো কাগজ, যা পৌঁছাতে সময় নিয়েছিল 2 দিন, আর যা পৌঁছানোর বদলে রয়েই গিয়েছিল এক চিরন্তন অপেক্ষার চিহ্ন হয়ে। আর ডান হাতে কাঁচের স্ক্রিন, যেখানে 4000 কিলোমিটার দূরে থাকা একজন মানুষের মনের কথা আলোর গতিতে এসে পৌঁছে গেছে ঠিক 4 সেকেন্ডে। ডিজিটাল যুগের প্রেম আর পুরনো দিনের হাতে লেখা চিঠি, দুটোর ব্যবধান নিয়ে অনেক সাহিত্য লেখা হয়েছে। বলা হয়েছে যে প্রযুক্তি নাকি প্রেমকে সহজ করেছে, তার সঙ্গে গভীরতাও কেড়ে নিয়েছে। সত্যি কি তাই? উত্তরটা দেব একটা গানের পরে। এবারে অরিজিৎ সিং এর কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

0: ভারতবর্ষের স্বপ্ন দেখি সেটা সোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
1: দেখো, সোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
0: শব্দের রূপ দিয়ে বলতে?
1: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি, যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
0: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
1: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেল করতে পারো আমাদের। মেল আইডি yuvavanikolkata@gmail.com। এছাড়া চিঠি পাঠাতে পারো।
0: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
1: লেখা পাঠানোর শেষ তারিখ 24 অগস্ট 2026।
0: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।

0: এই সৌনক, মোবাইলের স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
1: হুম, না ভাবছি ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলো তো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা

যে গল্পটার কথা তোমাকে বলছিলাম। তনুকা ভাবল যে চিঠি যখন লেখা হতো তার মধ্যে ছিল ব্যাকুল অপেক্ষা। একটা চিঠির উত্তর আসতে সময় লাগত এক সপ্তাহ, কখনো এক মাস। সেই অপেক্ষার প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা কাটত এক অদ্ভুত আকুলতায়। ডাকপিয়নের সাইকেলের ঘন্টার শব্দ শুনলে বুকের ভেতরটা কেমন ধরফর করে উঠত। চিঠির খাম খোলার সেই রোমাঞ্চ, কাগজের গন্ধ আর হাতের লেখার প্রতিটি বাঁকে মানুষটার মেজাজ এবং ব্যক্তিত্বকে চিনে নেওয়ার যে অদ্ভুত কৌশল, সে এক চিরন্তন অনুভূতি। হাতের লেখায় কাটাকুটি থাকলে বোঝা যেত মানুষটা দ্বিধায় ছিল। কালির দাগ লেপে থাকলে বোঝা যেত আবেগের অতিশয্য। আর আজকের হোয়াটসঅ্যাপ টেক্সট, সেখানে অপেক্ষা নেই বললেই চলে। নোটিফিকেশনের টোন বাজলেই চোখের সামনে ফুটে ওঠে মেসেজ, পাশে ভেসে ওঠে ডাবল ব্লুটিক। মানুষ মেসেজটা দেখেছে কি দেখেনি, সে কখন অনলাইন ছিল এমন সে কখন টাইপিং, সেটাও দেখা যায়। সবটাই রিয়েল টাইমে দৃশ্যমান। এখানে কাটাকুটি ঢাকার জন্য রয়েছে ডিলিট ফর এভরিওয়ান অপশন, কখনো কখনো এডিট। মনের আসল আবেগ লুকানোর জন্য রয়েছে শত শত কৃত্রিম ইমোজি। কিন্তু মাধ্যম বদলে গেলেও ভেতরের মানুষের আকুতি কি সত্যিই বদলেছে, সেই উত্তর নিয়ে ফিরছি। তবে তার আগে শুনব আরও একটা গান, অনুপম রায়ের কণ্ঠে। তোমার জন্য রইল এখন এই গানটা।

তনুকা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আকাশের মেসেজের পাশে তখনও ব্লুটিক ফুটে ওঠেনি, কারণ তনুকা অ্যাপটি সরাসরি খোলেইনি, ও নোটিফিকেশন বার থেকেই পড়েছে মেসেজটা। সে ভাবল, 10 বছর আগে যদি আজকের মতো হোয়াটসঅ্যাপ থাকত, তবে কি গল্পটা অন্যরকম হতে পারত? সেদিন সে হয়তো 1 সেকেন্ডে একটা মেসেজ পাঠিয়ে দিত যে, আকাশ আমি আজকে আসতে পারছি না, আমাকে ক্ষমা করো। তাহলে হয়তো আকাশের সেই অপেক্ষা আর জীবনের একটা মস্ত বড় অসমাপ্ত প্রশ্ন তৈরি হতো না। প্রযুক্তি হয়তো সম্পর্কের অনিশ্চয়তা আর অস্পষ্টতাকে মুছে দেয়, কিন্তু অনুভূতির তীব্রতাকে কি বাড়াতে পারে? কাগজের চিঠিতে ভুল ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ ছিল না। একবার খামে ভরে ডাকবাক্সে ফেলে দিলে তা আর ফিরিয়ে আনা যেত না, ফলে প্রতিটি শব্দ লেখার আগে মানুষকে 100 বার ভাবতে হতো। ভালোবাসা প্রকাশ পেত গভীর থেকে, আর আজকে টেক্সটে তাৎক্ষণিকতা আছে, কিন্তু ধরে রাখা ধৈর্য অনেক কম। মেসেজ আসে ঝড়ের বেগে, আর হারিয়েও যায় অন্য হাজারো বিজ্ঞপ্তির ভিড়ে। তবুও আজ 10 বছর পর যখন আকাশের মেসেজটা এলো, তনুকার হৃৎস্পন্দন ঠিক তেমনই ছিল যেমনটা 10 বছর আগে চিঠিটা প্রথমবার পড়ার সময় হয়েছিল। তনুকা আস্তে আস্তে ডায়েরির ভেতরে চিঠিটা বন্ধ করে আবার আলমারিতে রেখে দিল, তারপর টাইপ করতে শুরু করল। ভালো আছি আকাশ, 10 বছর পর তোমার মেসেজ দেখে সত্যিই অবাক হলাম। আমিও আজ হঠাৎ আমাদের পুরনো দিনগুলোর কথা ভাবছিলাম। সে সেন্ড করে দিল। মুহূর্তের মধ্যে মেসেজের পাশে 2 ব্লু টিক, আকাশের দিকে উত্তর এলো। 5 সেকেন্ডের মধ্যেই ফুটে উঠল টাইপিং। তনুকা জানলা দিয়ে বাইরে তাকালো, আকাশের বুকে

আলো আধারির খেলা। সে বুঝতে পারল যে কালির দাগে ঢাকা কাগজের টুকরো হোক কিংবা পিক্সেলের স্ক্রিনে ফুটে ওঠা টেক্সট, প্রেমের মূল সারসত্য কোনো দিন বদলায় না। মাধ্যম যতই পাল্টাক না কেন, মানুষের অন্য মানুষকে মনে রাখার, ভালোবাসার আর যোগাযোগের তৃষ্ণাটা চিরকাল একই থেকে যায়। ভালোবাসা আসলে চিঠিতেও থাকে না, হোয়াটসঅ্যাপেও থাকে না, তা থাকে দুটো মানুষের সেই অনুভূতির সাঁকোতে, যা সময় আর প্রযুক্তির সীমানা টপকে টিকে থাকে। ঘড়ির দিকে তাকিয়ে এখন বলতে ইচ্ছা করছে, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। সত্যি ভালোবাসা বোধহয় এরকমই, ভালোবাসা চিরন্তন সত্য। তাই আজকে যাওয়ার আগে তোমার জন্য দিয়ে গেলাম ভালোবাসাময় এবং মন ভালো করার আরও একটা গান, দুর্নিবার সাহা এবং ইক্ষিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা। আবারও নিশ্চয়ই কোনোদিন গল্প হবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং শুনতে থাকো যুববাণী।

0: world number one and defending champion Shi Yu Qi in first round of men's singles at BWF Badminton World Championships in New Delhi. And with that, we end the morning news. Have a nice day.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি কণিকা মজুমদারের কণ্ঠে। নজরুল গীতি শিল্পী কণিকা মজুমদার।

শুনলেন নজরুলগীতি শিল্পী কণিকা মজুমদার, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

শুনলেন আধুনিক গান শিল্পী শ্যামা প্রসাদ দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বীরভূমের তারাপীঠের হোটেলে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেটির মালিক কল্যাণ আশিস পালকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকালই তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি এখনও থমথমে। আতঙ্কিত পর্যটকদের মধ্যে হোটেল ছাড়ার হিড়িক পড়ে গেছে। দমকল জরুরি পরিষেবা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, বিধায়ক ধ্রুব সাহা প্রমুখ গতকাল অগ্নিকাণ্ডে নিহত মেঘালয়ের একই পরিবারের পাঁচজনের নিকট আত্মীয়ের সঙ্গে কথা বলেন। সরকারি

0: উদ্যোগে মৃতদেহগুলি বাড়িতে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি পরিবারের লোকেদের সবরকম সহায়তারও আশ্বাস দেন তারা। দমকল প্রতিমন্ত্রী গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ওই হোটেলের এমার্জেন্সি গেটে তালা লাগানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেনি।
1: তো এই হোটেলটার বিষয়, যেখানে এই ঘটনাটা ঘটেছে, পেছনের দিকে একটা এক্সিট পয়েন্ট ছিল। তো প্রত্যেক এক্সিট পয়েন্টে যেখান দিয়ে লোক রেস্কিউ হতে পারত বা বেরিয়ে যেতে পারত, সেই জায়গাগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেখান থেকে কেউ বেরোতে পারেনি।
0: তারাপীঠে যে প্রায় 400 হোটেল রয়েছে সেগুলি কিভাবে পারমিট পেল সেই প্রশ্ন তোলেন তিনি। আগেই জানানো হয়েছে, তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয়, 3 জন আলিপুরদুয়ার ও 1 জন জলপাইগুড়ির বাসিন্দা। কলকাতায় আরও একটি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় গতকাল জানান, আসানসোল, বালুরঘাট, আলিপুরদুয়ার, কালিম্পং এবং সিউড়ি, এই 5 জায়গায় ইতিমধ্যে মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে কলকাতাতেও আরও একটি মেডিকেল কলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
2: কলকাতা শহরও আরেকটি নতুন মেডিকেল কলেজ দেখতে পাবেন। তার আজকে প্রথম বৈঠক আমরা করলাম। 200টি প্রান্তিক এবং খুব বাজে অবস্থায় যেখানে আমাদের হাউজিং আছে, ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট এবং জিডিএ, ডাক্তারদের জন্য 3 BHK শীতাতপ নিয়ন্ত্রিত, সিস্টারদের জন্য 2 BHK বড়, 550 square feet হচ্ছে আমাদের গ্রুপ ডি এবং ফার্মাসিস্টদের জন্য। তো এটা অনুমোদন তো হয়েই গেছে।
0: স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যেসব বেসরকারি হাসপাতাল সরকারের থেকে জমি বা অন্যান্য সুযোগ সুবিধা নিয়েছে, তাদের সরকারি হাসপাতালে রোগীদের জন্য বেড সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে, ফলে সরকারি হাসপাতালের সঙ্গে বাড়তি 2426টি বেড পাওয়া যাবে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির গিল্ড ও ফেডারেশনগুলির সাধারণ নির্বাচন হবে আগামী 31 অক্টোবর ও 1 নভেম্বর। নন্দনদুয়ে গতকাল এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি বৈঠকে পৌরোহিত্য করেন বরিষ্ঠ অভিনেতা প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী, ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ও দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে 1946 সালের আগস্টের কলকাতা হত্যাকাণ্ডের কারণ ও পরিণতি নিয়ে ভাষণ দেবেন। ইতিহাসের এই অন্ধকার অধ্যায় সম্পর্কে শিক্ষার্থীদের সংবেদনশীল করার উদ্দেশ্যেই এই স্মারক অনুষ্ঠানের আয়োজন। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী উস্কানিমূলক জিহাদি প্রচার চালানোর অভিযোগে ভাঙড় থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃত জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ ফেসবুকে মুগলে আজম এবং জিহাদি সাবিবিল্লা নামে দুটি অ্যাকাউন্ট থেকে নিয়মিত ভারত বিরোধী ও উস্কানিমূলক প্রচার চালাত বলে অভিযোগ। বাঙ্গুরের পানাপুকুর এলাকার ভাড়াবাড়িতে অধিকাংশ সময় ঘরের ভেতরে মোবাইলে কাজ করতেন টুটু। খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতেন না বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তার কাছ থেকে মোবাইল ফোন ও পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে টুটুলকে জেরা করে পুলিশ নোদাখালীর বিল্লাপুর থেকে মোহাম্মদ শফিক শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে। আল কায়দা ও আকিস জঙ্গি সংগঠনের সঙ্গে এরা জড়িত বলে পুলিশের অনুমান। দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দেওয়া বাঁকুড়ার যুবকের বাবাকে মারধর এবং মৃত্যুর ঘটনায় 8 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইন্দাসের করিশুন্ডা গ্রামের যুবক শেখ আব্দুল হাফিজ দিল্লি থেকে ফিরে স্থানীয় একটি বিদ্যালয়ে বেহাল পরিস্থিতির ভিডিও রেকর্ড করে। এরপরেই এলাকার বেশ কয়েকজন গত 13 আগস্ট তাকে এবং তার বাবা শেখ মোহাম্মদ মফিককে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় মফিককে প্রথমে ইন্দাস হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে আব্দুল হাফিজের বাবার মৃত্যুর পর সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কার নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল করিশুন্ডা গ্রামে তার বাড়িতে যান, পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম এবং পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এদিকে নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর ফের ভয়াবহ বাঙনের কবলে। উত্তাল সমুদ্রের ঢেউয়ে তছনছ হয়ে গেছে কপিলমুনির আশ্রম সংলগ্ন সৈকত। সমুদ্রের জলের তোড়ে 1 থেকে 5 নম্বর পর্যন্ত স্নানের ঘাট সম্পূর্ণ ভেঙে গেছে। আজ মনসা পুজো, শ্রাবণ মাসের সংক্রান্তি ও নাগ পঞ্চমীতে মা মনসার পুজো করা হয়। পরিবারের মঙ্গল কামনা ও সর্প দংশনের হাত থেকে রক্ষা পেতে মূলত গ্রামাঞ্চলেই দেবী মনসার পুজোর প্রচলন রয়েছে। নদিয়ার নাকাশিপাড়ায় এই উপলক্ষে ঐতিহ্যবাহী মেলা বসেছে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন ভীম পলশ্রীর আগে খেয়াল, শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

আকাশবাণী কলকাতা, শুরু হল সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:59 হয়ে 52 সেকেন্ড। সংবাদ একটু পরেই।

শ্রীদারা গুপ্তর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে শেষ হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায়

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি চিত্রলেখা ছায়াছবি থেকে আশা ভোসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন মহেন্দ্র কাপুরের কণ্ঠে। বাহারে ফির ভি আয়েঙ্গি ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছে শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। গলে প্রথম ক্রিকেট টেস্ট জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ঋষভ পন্ত দ্রুততম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে 106 মারার রেকর্ড করেছেন। ভারতের লক্ষ্য সেন, উন্নতি হুদা বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। ইস্টবেঙ্গল আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে এসসি দিল্লির বিরুদ্ধে খেলবে। ভারত আগামীকাল পুরুষদের হকি বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্য রেখেছে। আজ চতুর্থ দিন জাপানের বিরতির আগে ভারতের দ্বিতীয় ইনিংস 193 রানে শেষ হয়। ঋষভ পন্ত 66, দেবদত্ত পারিকল 44, কেএল রাহুল 35 রান করেন। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্ডো 4, প্রভাত জয়সূর্য 3 উইকেট নিয়েছেন। ম্যাচ জয়ের জন্য 372 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শ্রীলঙ্কা দিনের শেষে 4 উইকেটে 84 রান করেছে। অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা 31 রানে, সোনাল দিনুষা 25 রানে অপরাজিত আছেন। ভারতের হয়ে মানব সুথার 2, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা 1 করে উইকেট নিয়েছেন। শেষ দিনে শ্রীলঙ্কাকে জয়ের জন্য আরও 288 রান করতে হবে। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 462 রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল 284 রান। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 106 মারার মাইল ফলক স্পর্শ করলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। তিনি ভারতের প্রথম এবং বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে কৃতিত্ব অর্জন করলেন। মাত্র 51তম টেস্টেই 106 মাইল ফলক ছুঁয়ে ঋষভ পন্ত

0: সবচেয়ে দ্রুত রেকর্ড গড়লেন। এর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বেন স্টোকস 82টি টেস্টে এই সংখ্যায় পৌঁছেছিলেন। মোট 138টি ছয় মেরে তালিকায় শীর্ষেই রয়েছেন বেন স্টোকস। এরপর 107টি এবং 100টি ছয় মেরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। ভারতীয়দের মধ্যে বীরেন্দ্র সেহবাগ এবং রোহিত শর্মা 91টি ছয় মেরে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে আছেন। ভারতের লক্ষ্য সেন, উন্নতি হুদা বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। নতুন দিল্লিতে আজ প্রথম রাউন্ডের ম্যাচে লক্ষ্য অস্ট্রেলিয়ার কলিন্স ভ্যালেন্টাইন ফিলিমনকে 16-21, 21-8, 21-4 গেমে পরাজিত করেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে উন্নতি মায়ানমারের থেট তার থুজারকে 22-20, 21-16 গেমে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছন। মহিলাদের ডাবলসে গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি রাউন্ড অফ 16-এ পৌঁছেছেন। গায়ত্রী ও তৃষা জুটি মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন ল্যাম এবং অ্যালিসন লিকে 21-15, 21-12 গেমে হারিয়ে শেষ 16-তে ওঠেন। ডুরান্ড কাপ ফুটবলে আগামীকাল প্রথম সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল এসসি দিল্লির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7টায়। কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলকে 1-0 গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। অন্যদিকে এসসি দিল্লি 5-1 গোলে এফসি রায়ানদাইকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। আগামী বৃহস্পতিবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। ফাইনাল রবিবার যুব ভারতীতে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল 2-এর ডি গ্রুপে খেলবে ইস্টবেঙ্গল। এই গ্রুপে লাল হলুদ দলের প্রতিদ্বন্দ্বী জর্ডন, ইরাক ও ওমানের ক্লাব। এশিয়ান টুর্নামেন্টে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে ইস্টবেঙ্গল রয়েছে। নক আউট পর্বে যাওয়ার লক্ষ্যে তারা নামছে। ইস্টবেঙ্গল গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এসিএল 2-এর যোগ্যতা অর্জন পর্বে খেলার ছাড়পত্র পায়। প্রাথমিক পর্বের ম্যাচে 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরবিকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই সূত্রে এসিএল 2-এর পশ্চিম বিভাগে খেলবে ইস্টবেঙ্গল। আজ গ্রুপ বিন্যাস করা হয়। গ্রুপ ডিতে ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী জর্ডানের আল হুসেন, ইরাকের আল শার্তা ও ওমানের আল সিপ ক্লাব রয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ দুটি খেলা হয়েছে। ব্যারাকপুর স্টেডিয়ামে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি এবং ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের খেলাটি 2-2 গোলে শেষ হয়। কল্যাণী স্টেডিয়ামে আরেকটি ম্যাচে রেলওয়ে এফসি 6-2 গোলে পাটচক্রকে পরাজিত করেছে। নেদারল্যান্ডসে এমসেলভিনে পুরুষদের হকি বিশ্বকাপে আগামীকাল ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30। ভারত প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 গোলে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-4 গোলে পরাজিত হয়েছে ভারত। গ্রুপ ডিতে 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে হকি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মহিলাদের দল আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 6-0 গোলে এগিয়ে রয়েছে। সরকার 2025 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। ভারতের শীর্ষস্থানীয় মহিলা ব্যাডমিন্টন ডাবলস জুটি তৃষা জলি ও পুল্লেলা গায়ত্রী গোপীচাঁদ সহ বিভিন্ন বিভাগের আরও 15 জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। খেলার খবর শেষ হল। এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন নানা রঙের গান।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে প্রথমেই শুনবেন রজনীকান্তের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

সঞ্জয়িত প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। এবার দ্বিজেন্দ্রগীতি শুনবেন শিল্পী সংযুক্তা ভাদুরী।

শুনছিলেন নানা রঙের গান, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন আলোচনা ভিত্তিক অনুষ্ঠান স্পটলাইট। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব সপ্তধারা, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের উদ্যোগ বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক কেভি প্রসাদ, সঞ্চালনায় রাজেশ লেখ। রাজেশ লেখ বললেন, ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্নপূরণে বিভিন্ন ধরনের উদ্যোগের একটি রূপরেখার কথা ঘোষণা করেছেন। এই দৃষ্টিভঙ্গিকে তিনি শক্তির সপ্তধারা হিসাবে বর্ণনা করেছেন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওয়ে রয়েছেন কেবি প্রসাদ। তার কাছে আমরা এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেব। প্রথমেই শ্রী প্রসাদের কাছে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সপ্তধারা প্রসঙ্গে প্রধানমন্ত্রী কি বলতে চেয়েছেন তা জানতে চাইব। বিশ্লেষক কেভি প্রসাদ বললেন, দেখুন, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র যেমন কৃষি, প্রযুক্তি, পরিকাঠামো, প্রতিরক্ষা, সুস্থিত উন্নয়নের মাধ্যমে লক্ষ্যে পৌঁছে যাওয়ার একটি রূপরেখা এই ঘোষণায় রাখা হয়েছে। এই সপ্তধারাকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রবাহিত করা হবে। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে তা হল উৎপাদন ক্ষেত্র। উৎপাদন ব্যয়, গুণমান এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতা।

প্রতিযোগিতামূলক বাজারে ভারতীয় পণ্যের গ্রহণযোগ্যতার বিষয়টিকেও এই রূপরেখার মধ্যে রাখা হয়েছে। রাজেশ লেক বললেন, বিশ্বের প্রতিষ্ঠিত উৎপাদনশীল অর্থনীতির দেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় ভারত কি একটি বিশ্বাসযোগ্য উৎপাদন হাব হয়ে উঠতে পারবে? বিশ্লেষক কেভি প্রসাদ বললেন, আমরা জানি ভারতের উৎপাদন ক্ষেত্র মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপিতে তেমনভাবে অবদান রাখতে পারে না, বরং পরিষেবা ক্ষেত্র জিডিপিতে 50% বেশি অবদান রাখে। উৎপাদন ক্ষেত্র বড়জোর 20% অবদান রাখে। কিন্তু ঘটনা হচ্ছে, যতক্ষণ না কোনো দেশ তাদের উৎপাদন দক্ষতা সঠিক মানে অর্জন করতে না পারে, ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট দেশটি তাদের নাগরিকদের জন্য কর্মসংস্থান এবং আন্তর্জাতিক মানের পণ্যদ্রব্য উৎপাদনের কথা বলতে পারে না। তাই আমাদের প্রধানমন্ত্রী প্রতিযোগিতামূলক বাজারে ভারতের পণ্যদ্রব্যের গুণমান ও অন্যান্য বিষয়ে জোর দিয়ে আসছেন। 2014 সালে আমরা কম উৎপাদন ব্যয়ে পণ্যদ্রব্য উৎপাদন করে প্রতিযোগিতায় টিকে থাকতে চেয়েছিলাম। পরে অবশ্য এক্ষেত্রে নীতিগত কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। আমাদের উৎপাদন ক্ষেত্রের সমস্যা হচ্ছে, বিদেশ থেকে আমদানিকৃত কাঁচামালের ওপর নির্ভরশীলতার মূল্যবৃদ্ধি ঘটায়। 2030-এর মধ্যে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সুবাদে এবং এই ক্ষেত্রে উৎসাহদান প্রকল্পের ফলে আমাদের আমদানির উপর নির্ভরশীলতা কমেছে। এছাড়াও আমরা স্বয়ংক্রিয় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করেও উৎপাদন ব্যয় কমাতে পেরেছি। কিন্তু পণ্যের গুণমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই আমাদের গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা আন্তর্জাতিক মানের পণ্যদ্রব্য উৎপাদন করতে পারছি। বর্তমান সময়ে আমরা ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষার ক্ষেত্রে ইতিমধ্যেই প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জন করতে পেরেছি। এছাড়াও আছে উৎপাদনের পরিমাণ, তার উপরেও আমাদের নজর দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টির ওপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন তা হল কৃষি এবং খাদ্য উৎপাদন। ভারতের বিভিন্ন ধরনের ভুট্টা, মশলাপাতি, ফল ফুল এবং চিরাচরিত খাদ্যের ভাণ্ডার রয়েছে। রাজেশ লেক বললেন, এই ভাণ্ডারকে ব্যবহার করে আমরা কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারতীয় ব্র্যান্ডের পণ্যদ্রব্য উৎপাদন করতে পারি? দেখুন, আমাদের পণ্যদ্রব্যের মধ্যে বৈচিত্র্য আনা দরকার, এই জন্য আমাদের মূল্যযুক্ত কৃষির ওপর জোর দিতে হবে। একমাত্র তাহলেই আমাদের দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের বেশি দাম পাবেন। এর ফলে আমাদের দেশের রাজস্ব বৃদ্ধি পাবে। ভারতের মতো এত বড় এক দেশে উৎপাদনশীলতা এবং খাদ্য নিরাপত্তাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই আমরা এই লক্ষ্যে কাজ করছি। আমাদের খাদ্যশস্যের বার্ষিক উৎপাদন বৃদ্ধি পেয়ে 35 কোটি 70 লক্ষ টনে পৌঁছেছে। আমরা বিশ্বের মধ্যে অন্যতম প্রধান চাল এবং গম উৎপাদক দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। তৈলবীজের ক্ষেত্রেও আমাদের দেশের আমদানি নির্ভরতা কমেছে। উদ্যানজাত পণ্যেরও উৎপাদন বেড়ে 3 কোটি 70 লক্ষ টন হয়েছে। এর উৎপাদন মোট উৎপাদিত ফসলের প্রায় 37% কাছাকাছি। এছাড়াও প্রাণীজ পণ্যদ্রব্য, মাছ এবং ডেয়ারি ক্ষেত্রের উৎপাদন আমাদের দেশের কৃষকদের আয় বাড়িয়েছে। বিগত কয়েক বছর ধরে আমাদের সরকার শ্রিয়া নামে একটি সুষম খাদ্যদ্রব্য উৎপাদনে জোর দিচ্ছে। এছাড়াও দেশের সাধারণ মানুষকে স্বাস্থ্যের কারণে তাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে, যার ফলে কম জলে চাষ হয় এই ধরনের কৃষিপণ্য উৎপাদিত হলে তা আমাদের পরিবেশের পক্ষেও অনুকূল হবে। আমরা এখনও ভোজ্য তেলের জন্য আমদানির ওপর নির্ভরশীল। এছাড়াও আমাদের কৃষি বহুলাংশে মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। যেভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এসে পড়ছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দিনগুলোতে ভারতীয় অর্থনীতির জন্য
গুরু।

গুরুত্বপূর্ণ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে খাদ্য প্রক্রিয়াকরণের কথা বলা হলেও আমাদের দেশের মোট উৎপাদিত খাদ্যদ্রব্যের মাত্র 10% প্রক্রিয়াজাত করা হয়, বিশ্বমানের হিসেবে যা অত্যন্ত কম। রাজেশ লেক বললেন, প্রধানমন্ত্রী রাসায়নিক মুক্ত কৃষির ওপর জোর দিয়ে বিশ্বমানের কৃষিপণ্য উৎপাদনের ওপর জোর দিয়েছেন। আপনি কি আমাদের বলবেন ভারত কিভাবে খাদ্যদ্রব্য উৎপাদনকে সুস্থায়ী রাখা, উৎপাদনশীলতা বজায় রেখেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে? বিশ্লেষক কে ভি প্রসাদ বললেন, সত্যিই এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু বর্তমানে আমরা দুটি বিষয়ের ওপর জোর দিচ্ছি, অর্গানিক প্রোডাকশন, অর্গানিক ফার্মিং এবং অর্গানিক প্রোডাক্টস বা জৈব কৃষি পণ্যের ওপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু এটি এখনও বেশ ব্যয় সাপেক্ষ। ভারতের মতো বড় দেশে আমাদের খাদ্য নিরাপত্তার ইস্যুর দিকে নজর দিতে হয়। বর্তমানে আমরা যে কেবলমাত্র খাদ্যের স্বয়ম্ভর হয়েছি তাই নয়, কোনো কোনো সময়ে আমরা বিদেশে খাদ্যদ্রব্য রপ্তানিও করে থাকি। এরপরেই আসছে পরিবেশের বিষয়টি। আমরা সার আমদানি করি। সম্প্রতি পশ্চিম এশিয়ায় সংকটের জেরে সার নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন, এক বস্তা সারের জন্য কৃষকরা 300 টাকা দাম দেন, তা আমাদের 3,000 টাকা পর্যন্ত দামে কিনতে হয়েছে। রাজেশ লেক বললেন, সপ্তধারার আরও দুটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে প্রযুক্তি এবং উদ্ভাবন। ভারত ডিজিটাল জনপরিকাঠামো এবং প্রযুক্তির ক্ষেত্রে সারা বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে, তাই ভারতকে বিশ্বের প্রযুক্তি বাজার থেকে কিভাবে উদ্ভাবন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব। বিশ্লেষক কে ভি প্রসাদ বললেন, দেখুন, আমার মনে হয় ভারতের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অভিযাত্রায় আমরা ডিপটেক, মহাকাশ, কৃত্রিম মেধা, জৈব প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে আমরা ইতিমধ্যে বিশ্বমানের উদ্ভাবক হিসেবে পরিচিতি পেয়েছি। মহাকাশের ক্ষেত্রে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিখ্যাত চন্দ্রায়ণ অভিযান, চন্দ্র মেরুপৃষ্ঠ অভিযান, মানববাহী মহাকাশ অভিযান থেকে আমরা মহাকাশে অন্তরীক্ষ স্টেশন স্থাপন পর্যন্ত এগিয়েছি। ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি এবং বিশ্বের বহু দেশকে আমরা এই প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করতে পেরেছি। ভারতে উদ্ভাবিত ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এই ক্ষেত্রে এক ঐতিহাসিক মডেল হয়ে উঠেছে। সিঙ্গাপুর থেকে পশ্চিম এশিয়ার বহু দেশ ভারতের ইউপিআই মডেল গ্রহণ করছে। এর ফলে আমরা খুব সহজেই আর্থিক লেনদেন করতে পারি। এরপরই আসছে ভারতের কৃত্রিম মেধা মিশনের কথা। 2005 সালে এই মিশন শুরু হয়েছিল, আর চলতি বছরে আমরা নতুন দিল্লিতে বৃহত্তম কৃত্রিম মেধা সম্মেলনের আয়োজন করেছি। ভারত সারা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম স্বীকৃত বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছে। এছাড়াও বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত এই প্রত্যেকটি বিভাগেই আমাদের উচ্চ শিক্ষিত স্নাতকোত্তর ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে দেখলে আমরা বলতে পারি, ভারতে বর্তমানে সবচেয়ে বেশি বৈজ্ঞানিক প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী রয়েছে। এরা শুধু ভারতে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা সফটওয়্যারের ক্ষেত্রে বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করতে পেরেছি। উদ্ভাবনের পেটেন্ট নেওয়ার ক্ষেত্রেও আমরা গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছেছি। কৃত্রিম মেধা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং প্রভৃতি ক্ষেত্রে আমরা বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছি। রাজেশ লেক বললেন, সুসংহত যোগাযোগ ব্যবস্থা ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে কি ভূমিকা নিতে পারে? বিশ্লেষক কে ভি প্রসাদ বললেন, সড়ক, রেল নেটওয়ার্কস, পরিবহন করিডোর, পণ্য পরিবহন করিডোর, বিমানবন্দর, সমুদ্র বন্দরের মতো সমস্ত বিষয়টিকে আমরা সংযুক্ত করতে পারলে যে কোনো স্থানে উন্নত মানের উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে পারব। কাজেই এর উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও সপ্তধারার মধ্যে গ্রিন এবং ব্লু ইকোনমি বা পরিবেশ বান্ধব সবুজ অর্থনীতি ও সমুদ্রভিত্তিক নীল অর্থনীতির উপরেও জোর দেওয়া হচ্ছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও আমরা উদ্যোগ নিয়েছি। এছাড়াও ভারতের কূটনীতির
অচিরাচরিত দিকগুলির ওপরেও

জোর দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাসের মতো ভারতীয় স্বাস্থ্য পরিষেবা পদ্ধতিকেও সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আয়ুর্বেদের মতো চিকিৎসা ব্যবস্থাকেও বিশ্বের সর্বত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজেশ লেক বললেন, সপ্তধারার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিশ্লেষক কেভি প্রসাদ বললেন, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম সপ্তধারা, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের উদ্যোগ বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিলেন রাজনৈতিক বিশ্লেষক কেভি প্রসাদ, সঞ্চালনায় ছিলেন রাজেশ লেক। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন AIR মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত AIRNSDTALKS@gmail.com অথবা 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। শুনলেন আলোচনা ভিত্তিক অনুষ্ঠান স্পটলাইট, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা।

0: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं शक्ति सिंह।
1: आकाशवाणी खबर देखिए, सुरीता शाहा विशेष विशेष खबर। केंद्रीय मंत्री भूपेंद्र यादव बोलेछेन, भारतेर ब्रिक्स सभापतित्वेर मूल लक्ष्य दक्षिणी विश्वेर समस्यागुलिके आलोचनार केंद्रबिंदुते रखा। अमेरिकार प्रेसिडेंट डोनाल्ड ट्राम्पेर ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মধ্যে যারা এখনও মহার্ঘ ভাতা পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্ট জমা দিতে বলেছে। সরকার 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে মহিলাদের হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 6-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পরিবেশ সংক্রান্ত কার্যক্রম জনকল্যাণমুখী, সুস্থায়ী এবং উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন বলে ভারত মনে করে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ ব্রিক্স পরিবেশ বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণে বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা।
2: We draw inspiration from the vision articulated by the Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji. I quote, our goal will be to redefine BRICS as a building resilience and innovation for cooperation and sustainability. Just as we brought inclusivity to our G20 presidency and placed the concern of the global south at the forefront of the agenda. Similarly, during our presidency of BRICS, we will advance in this forum with a people-centric approach and the স্প্রিট অফ হিউম্যানিটি ফার্স্ট।
1: জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের অবলুপ্তি, দূষণ এবং দুর্যোগের ঝুঁকির মতো পরিবেশগত চ্যালেঞ্জগুলির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। বনাঞ্চলে অগ্নিকাণ্ড প্রতিরোধ, প্রাথমিক সতর্কতা, আগুন লাগলে তার মোকাবিলা ইত্যাদি ক্ষেত্রে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। মিশন লাইফ এবং এক পেড় মাকে নামের উদাহরণ দিয়ে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি, প্রথাগত জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের একত্রীকরণের উপর জোর দেন তিনি। ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় ভারত গভীর শোক প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, এই

0: মর্মান্তিক ঘটনায় ভারত বেদনাহত। আহতদের দ্রুত আরোগ্য, ত্রাণ ও উদ্ধার কার্যে কর্মীদের নিরাপত্তার জন্য ভারত প্রার্থনা করে বলে জানান তিনি। বিপদের এই সময় ইন্দোনেশিয়াবাসীর পাশে ভারত রয়েছে বলেও জানিয়েছেন শ্রীজয় সওয়াল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নির্বাচনী ব্যবস্থার যে প্রশংসা করেছেন সে বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ভারতের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত।
1: I have no specific comments to make on these remarks. I can say, however, that the credibility and robustness of India's election machinery is a well-established fact globally.
0: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াজ দ্বীপে আজ দুপুরে 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব নিয়াজের 147 কিলোমিটার দূরে মাটির 29 কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে 7.7 মাত্রার পর ধরনের ভূকম্পন অনুভূত হয়। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের উপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ জানিয়েছেন, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আগামীকাল জানানো হবে। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। গত 20 জুলাই সংসদ অভিযান চলাকালীন পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিং ও কমিটিকে পরীক্ষা করে দেখার জন্য দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসির বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা কক্রোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের উপর পুলিশ আধিকারিকদের হিংসাত্মক আচরণের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের শুনানিতে বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ। এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 65% মহার্ঘ ভাতা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদোস শামীম দাবি করেন, অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালতের রায়ে বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া ডিএ দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারল উল্লেখ করেন, রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, তবে যেসব কর্মচারী এখনও বকেয়া ডিএ পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিক। আগামীকাল আবার এই মামলার শুনানি হবে, তারপরেই ওই কর্মচারীদের নিয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে। সরকার 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। ভারতের শীর্ষস্থানীয় মহিলা ব্যাডমিন্টন ডাবলস জুটি তৃষা জলীয় পুল্লেলা গায়ত্রী গোপীচাঁদ সহ বিভিন্ন বিভাগের আরও 15 জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। সারা জীবনের কৃতিত্বের জন্য প্রবীণ ভারতীয় ফুটবলার ইসাইয়া অরুমৈনেগমকেও অর্জুন পুরস্কার সম্মানে ভূষিত করা হবে। এছাড়া অ্যাথলেটিক্স কোচ পরভীর সিং, বক্সিং কোচ ছোটলাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চবনকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বলেছেন যে নির্ভরযোগ্য পরিসংখ্যানই হল সুষ্ঠু নীতি নির্ধারণ এবং কার্যকর শাসন ব্যবস্থার ভিত্তি। নতুন দিল্লিতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস IASS এর 2026 ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় উপরাষ্ট্রপতি একথা বলেন। শ্রী রাধাকৃষ্ণন বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সুফল পৌঁছে দেয় এমন একটি তথ্যভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে IASS আধিকারিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি প্রশিক্ষণরত আধিকারিকদের সততা এবং বাস্তব পরিস্থিতির সঠিক উপলব্ধির সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন KVS এবং নবোদয় বিদ্যালয় সমিতি

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছায়াছবির নাম কাবুলিওয়ালা। প্রথম গানটি শুনবেন মান্না দের কণ্ঠে।

জয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে।

সঞ্জয় তার প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের শেষ গান উপকার ছায়াছবি থেকে মহেন্দ্র কাপুর এবং সহশিল্পীদের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো অঞ্চলে হালকা বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৯%, সর্বনিম্ন পরিমাণ ছিল ৭৯%। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৫.১ মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী বা উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আজ অর্থাৎ ১৮ আগস্ট ২০২৬ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উত্তর উপকূল বরাবর ঝোড়ো হাওয়া থাকতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দমকা বাতাস যার গতিবেগ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আজ অর্থাৎ ১৮ আগস্ট ২০২৬ মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ 19 আগস্ট 2026 বুধবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা বর্ষাকালে মাছ চাষে কি করণীয় বলবেন সুমন কুমার সাহু, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা মশাপুরাণ বলবেন ডাক্তার বিভূতি সাহা দ্বিতীয় পর্ব, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা নীলিমা সাঁতরা ও কার্তিক ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত মনোজ মুরলী নায়ার, 8:00 জানা অজানা কথিকা সাপ ও সাবধানতা বলবেন মরুদ দেব দ্বিতীয় পর্ব, 8:05 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য, 8:20 কথিকা বিস্তৃত বাঙালি প্রমথনাথ বসু বলবেন দীপক কুমার দা, 8:30 শাস্ত্রীয় সঙ্গীত সরোদ শিল্পী অভিষেক লাহিড়ি রাগ বৈরাগী, 9:00 গানে গানে, 9:25 জেলার চিঠি কলকাতা, 9:30 গানে গানে শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনা নিবেদিতা নাগ তহবিলদার, 11:00 যুববাণীর অনুষ্ঠান মন পাড়া জংশন উপস্থাপনা আঁকি মুখোপাধ্যায় ও শুভাশিস বন্দ্যোপাধ্যায়, অতিথি চিকিৎসা মনোবিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য, 12:00 আধুনিক গান পারমিতা মজুমদার, 12:15

মিনিটে লোকগীতি সমীর কুমার দাস, 12:33 শ্রীভবন মহিলা দাঁতিদের কথা আলোচনা রীনা মালাকার, আরতি বসাক ও স্বাগতা মণ্ডল মল্লিক। একটায় ছায়াছবির গান, 1:45 মহিলা মহল আমরাও পারি উপস্থাপনা সঞ্চিতা পটোপ্যাল, 2:05 প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা বোধাদিত্য মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দ্বাদশ শ্রেণীর গণিত, উপস্থিত থাকবেন কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরের শিক্ষক সুশান্ত কুমার খান ও দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে কথিকা উদ্যান পালনের সমন্বিত উন্নয়নের জন্য মিশন, বলবেন মিলন চন্দ্র বেসরা। পরে লোকগীতি বিজয় টুডু ও সহশিল্পীবৃন্দ, মতিলাল হাঁসদা ও সহশিল্পীবৃন্দ এবং জবারানী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, চলতি কপি জাতীয় ফসলের পরিচর্যা, এ নিয়ে বরুণ কৃষ্ণ কুণ্ডুর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। পরে বিকশিত ভারত উন্নয়নমূলক প্রকল্প, এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন অনিমেষ পাহাড়ি, অমলেশ চট্টোপাধ্যায়, মিলন খামারিয়া ও সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা ভারতের র্যাগিং ও বোলিং প্রতিরোধী আইন, এ বিষয়ে আইনজীবী বিপাশা রায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত তবলা কুমুদ রঞ্জন সাঁতরা, মধ্যলয় ও দ্রুত তিনতাল। 9:30 অনুরোধের আসর, 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য, 10:45 লোকগীতি শিল্পী সমীর কুমার দাস, 11:00 শ্যামা সঙ্গীত শিল্পী পারমিতা মজুমদার, 11:10 শাস্ত্রীয় সঙ্গীত শরৎ শিল্পী অভিষেক লাহেড়ি, রাগ রাগেশ্রী ও ঝিনঝটি। সঞ্চয়িতার প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:00 সুভদ্র সঙ্গীত খেয়াল পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ ললিত ও দেশী। 6:25 রবীন্দ্রসঙ্গীত মনোজ মুরলী নায়ার, 6:35 রামচরিত মানস পর্ব 207, 6:45 ভজন পারমিতা মজুমদার, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা মেঘ বালিকা আচার্য, 8:30 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য, 8:50 শ্যামা সঙ্গীত শিল্পী দীপঙ্কর রায়, 9:10 রসধারা উপস্থাপনা সবিতা পোদ্দার, 10:15 অঞ্জুমান উপস্থাপনা সারাপ্রাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীত মুভি মেলোডিজ উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনা অভিরূপা ভাদুড়ি, 1:10 পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত তবলা কুমুদ রঞ্জন সাঁতরা তিনতাল মিলম্বিত। সঞ্চয়িতার প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 ভজন শিল্পী পারমিতা মজুমদার, 5:20 উর্বশী উপস্থাপনা রোসান মুরারকা, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলসান, 7:10 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত মিড উইক ক্লাসিক্যাল উপস্থাপনা রাজীব বর্ষাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল অর্থাৎ 19 আগস্ট 2026 বুধবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত্রি